তাদের সাথে আপনি মিঠো গীত শুনে নিয়ে খেলা সুষমা শ্রেষ্ঠকে আওয়াজ মা বাল কলাকার যে আওয়াজ তাহলে শুনবো সুষমা শ্রেষ্ঠকে আওয়াজ দেখি নাই থাকে রো মিঠো গীত সঙ্গে আমি আগে বড়েছা রেডিও প্রস্তুতি কার্যক্রম দিবা কষে শুনে যস অন্তর্গত আজ বুধবার দিন স্রষ্টা এক সৃজনা অনেক ইয়ানকি একই কলাকার গীত সঙ্গীত শুনে আমি ইনজয় করে সুষমা শ্রেষ্ঠকে গীত সঙ্গীত অলে মানে তাইকে সেবামা রাখদু ইনজয় করুক তাই ভাই আশা পনি গর্দছু এতিখের আউনুহোস অব অর্কো এউটা চর্চিত গীত শুনাও চলচ্চিত্র হিরো নম্বর ওয়ানকো লাগি সুষমা শ্রেষ্ঠলে গাইকো ইয়ো গীত তাইকো লাগি রাখ্নে মেরো তৈয়ারি ছ ইয়ো বেলামা।